ইসলাম দেনুগে মতিবেরিকম বায়ান করবাফাওয়া হাদিস ফুলে আল ইমাম আহমদ রিওয়া করবাফাওয়া হাদিস হেগে বারনা গাওয়ানি ম্যাং আল্লাহ এদে বেফাকালন রাসুল লেভি জাবির বিন আব্দুল্লাহ বিদালভি

0: আদি ফারুবাদত তিবা দেখে মোয়ে এতখেতি বিলাতং হিঙ্গায়দা গত হিঙ্গায়দা হাল তিবা হি কুরানি এতখেতি হারুলা হরে কমসে এই আল্লাহ গে হেদমে একলাঙ্গি হরিহাত কেচ্চ ফুরিহমকং হেদেবি রসকলাঙ্গি হামকশবরং একলাঙ্গি তিয়বা মিহুং খুরা কন্ত মোড় দিনওয়ডিগিম বা রসকলাঙ্গি
1: من جاء بالحسنة فله

0: আদি কালে গফানু বিদাল ওয়াশ হামদু হুরি আল্লাহশ একলাঙ্গে কুড়দু অন্তকম গে হেকিত তিয়বা মিহুন্ন নিকং হুরে একলাঙ্গে দকওয়া হুটে দিং একান্তত তিয়বা মিহুন্ন ইঙ্গেনতে কালে গফানু গে বেরি রসকলাঙ্গে তিয়বা মিহুং কুরা আমল তকামেদু গাফিল ওয়ে বড়িগেনেন ওয়ে
1: দিবেহিএফএম দিবেহিন নায়কু নদীয় একে মেগাহার্টস।

0: ফাহে একলেগে ফানো এরাসুগা বিরুয়েরে হালুগা আতুবেদান নুরাকালাকাং ইন্তিজারু কুরাব্বা কুরাব্বা হুন্নবি ফাহে এহারুং একলেগে ফানুগে আরিহুং কুরি দুয়াহ এহিয়ং এদুনু মিহা আনেকাবিস একলেগে ফানুগে কিবাইং এহিয়ং এদি গোয়ালি মূসাগে ফানু এনায় বিদালুবি হামাকাশওয়ারুং খালেয়কি ফাড়ু এগেং হুরি ফুরেদুন তেরিয়ে কং কাশওয়ারে
1: দিবে এফএম নুয়াদিহে কে মেগাহার্টজ।

0: সম্মন গ্যাডু দিভেই এফএম, দিভেই এফএম, দিভেই নায়ক।
1: নদী একে মেঘাটস দিভেই এফএম।
2: আসসালামু আলাইকুম নদীকে মেগাহার্টস এ দিবে এফ এম মেগাডি গার্ড সম গেন্দবা এম এহা এহুন তেনবার উফাবের বাগুত কোলকং এদমুং দিবে এফ এম কুরিয়ে কেন্দা শাবেন মিসেস লাগমুলিং আ শোয়া কা একিগা মিরে মেগাডি গমে বদল কলি আলগন ফাহিদা আদে শাবেন মিশো মিরে বেস নুয়াগডি তিরিহা হামে কুরিয়ে কেন্দার মে শোয়া কি দিবে লবতক হাস কোল্লাগেন আলগন মে কুরিয়ে কেন্দা শোয়ে মিগে তো আলগন মেগে এহুন তেরিনা বেস বাইকাল মাসকে তা হাওয়াল কোল্লান শো কুরিয়ে মে গেন্দেনি ಶೋಗ ಬ್ಯಾವೆರಿ ವೇದುಮ ನುವೆ ಜಿಹುಮ ಹಮಿಯ ಮೆಸೇಜ್ ಕೊಲ್ಲೆವೇನೆ ಪಿಎಸ್ಎಂ ಎಆ ಮೆದಿರಕೋ ಡಿಎಫ್ಎಂ 91 ಮಿ ಪೇಜ ಮೆಸೇಜ್ ಕೊಲ್ಲಾಣಿ ಅದು ಶೋಗೆ ಫುರುತಂ ಫಿಶ್ಮಕ ಹಿಮನಾಲ್ದೇನ ಹಿಕ್ಯಾಮ್ಲವೇ

السلام علیکم ایم ایف ایس کے آ ایپیسوڈ اکن ہریہا اڑوی ہن تین نویس مرحبا دنواں می ہفتہ گویس شویا ایکی گمی بدل کری اون ناشدا می ہفتہ گویس منیفوی فلم کے دائرہ کے ایم ایف او کے خبر تکا سوشل میڈیا گمی ہار ایم ایف بڑا دیکھے وے واہک تکا ایکی گمی بدل کری می ہفتہ گ باکس آفس ہو گا ایم ایف کامیاب فلم تکا اولمپو کے ریلیز کرن ہم جے فوا فلم جنت کے لیڈ تھریا بدل کرم وس شو گا کرین ایبے می گے ترون ورلڈ کپ نیمن کم گویس ফুটবল এন লোবিকুরা ফরাতাকুম বালালান রঙলু ফাস ফুটবল ফেদ্দুমকা আদি মিহারু মুলি সোশ্যাল মিডিয়া এ ফিল্মে কে ওয়াহক দক্কমন্দা ফিল্ম দা ওডিসি কে হাস রিপোর্টেভস শোগা কুরিয়েন এবেই মে বাতকা একিগা মিহফতা গবেস অন কুরিয়া দানি ফাহুগে রীতি লবতকা একিগা ফুরতমা কাডি ফেশুম গে গতুং গেনেস্তে তিবি আমিল নারাও কে লব গেনেস্তে নাম

0: ইসলামে উদারে হুম ফাড়ওয়ানি তারিহুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দাগু হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুনা ওয়ারা ওয়ারুকাদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

0: فاخرج فاخرج إني لك من الناصحين.
1: আদি এরা সুগে এম্মে দুরু ফারাতু মিহাকু দুয়া মুং আইস দেন্নবি এ মূসাগে ফানে হামা কাশবারুং রাসুগে বডুং খালেগে ফানো কাতুলু কুরমা এবা সাল্লা করেতে ফাহে খালেগে ফানো মিরাসুন নুকমে বডায় গন্নওয়াজ হামা কাশবারুং তিমাম বানি খালেগে ফানা নাসায় হাজ তেরুয়া মিহুঙ্গে তেরিন্নে